পারিহ কি যখন ভারত আজাদ হেল রহে তখন দেশ কর বেজায়ন লোক অশিক্ষিত রহ মন্তুক আজ ভারতেক আজাদ হেল কর বাদ অশিক্ষিত কর সংখ্যা 1947 কর জামা জনসংখ্যা আজ ভারতেক আজাদ হেল কর বাদ অশিক্ষিত কর সংখ্যা 1947 কর জামা জনসংখ্যা।

পাওয়াও সরকারি আদেশকর আধারে গ্যার সরকারি স্কুল মানব 25% সিট গরিব ঘরে ছোয়াক ফ্রি রহেক চাহি আর যেই এসো নিহি কর্তাক ও স্কুল কর মান্যতা রোধ করেক শক্তি সরকার কো পাশে আহে স্কুলে ছোয়াকে কোনো নিয়ার মারাপিটা ইয়া ফেল করেক মাস্টর কে অধিকার নি দেওয়াল গেল আহে শিক্ষিত যুবা দেশ কর ভবিষ্যৎ আর এখরে উপরে দেশ কর বিকাশ এক জিম্মা আহে এখরে কৃষি পশুপালন খাদ বৈজ্ঞানিক খোঁজ এমাইন মহান আপন হুনের দেখাইকে দেশ কর বিকাশে আপন ভাগিদারি দে পার্থিক দেশ দুনিয়া সঙ্গে জুড়িকে বিচার কর আদান প্রদান করে পারত আয়াত নিরিয়াত তো কর পারত আজ শিক্ষাক বলে লোক চাঁদ মহান পৌঁছে গেল হাত আর হুয়া বসেক তে জীবন এক খোঁজ করে লাগল হাত সরকারে আজ শিক্ষা কর অস্ত্র কে উঁচু উঠাইতে হ্যাঁ জায়গায় জায়গায় স্কুল কলেজ ট্রেনিং কলেজ কস্তুরবা গান্ধী স্কুল একলব স্কুল আবাসীয় স্কুল এমন পড়েক আর লিখেক জায়গা খোলে লাগলা হয় আর একর সঙ্গে সঙ্গে শিক্ষিত ছোয়াকে কৌশল বিকাশ কর সঙ্গে জড়িকে ওকর হুনের কে সহি দিশা দেবে কোশিস করল যাই লাগলা হে ছোয়াক তে স্কুলে মিড ডে মিল যেসন যোজনা শুরু করিকে খাই পিয়ে কর ব্যবস্থা করল যাই লাগলা হে ছাত্রবৃত্তি সাইকেল টেপ যেসন সামান দেখে ছোয়াকে প্রোৎসাহিত করল যাইলা কিছু মানসিক ধারণা যে কি বেটি ছুয়াকে পড়ালে কিনা হেতে বেটি ছুয়া তো পর ঘাড়িয়া হেকত বিয়া হেলে শ্বশুর ঘর যাতা হেন তেন বেজাইন কথা কহত মন্তু এসন সোচ রাখা ভুল হেকে কাহে ন রাঁধনা আর চুলা ফোঁকাটাও সোঝা না লাগে ভালো রাঁধনা তবেই হেতে যখন রাঁধনি রাঁধা বিদ্যা মাহির হেতি কথায় আহে যেসন মাই তেসন ছুয়া মাই পড়া লেখা রহলে ছুয়াও পড়ি লিখি মানুষে গোঠে গণাতা নিত জীবন ভর বোকা বনিকে রহতা পড়ি লিখি বিগড়ত নিহি বর নিজে করনি বুঝত আর জানত ভালো মন্দ বুঝে ক্ষমতা বাড়েন ভাবি সচি কাম করত আর এহে বেটি ছুয়া গিলা দেশ কর বিকাশ মহান আপন ভাগিদারি ভয়স্কর ডাক্তার ইঞ্জিনিয়র বকিল মাস্টার প্রফেসর এমাইন কর রূপে দেতা বেটি পড়তি তবে তো বাড়তি আজ কর ছুয়া শিক্ষিত হইকে সংযমিত রহিকে মন কর বিকাশ করে পারত তারপরে যাহা ইচ্ছা হেতে একর উপয়োগ করে পারত ভটকল শোষিত লোককে নামা ডহর কর সঙ্গে সহি দিশা দেখায় পারবে থিন কাহে কি জাগরুক মানুষে সহি আর গলত কর ভেদ করে পারতা আজ কর শিক্ষিত যুয়া বিকাশ কর আধার এক কথাটা সবে জানো কি উদ্যোগ ধান্দা মহান শিক্ষিত যুয়া কর কতনা মহৎপূর্ণ ভূমিকা আহে কোন উদ্যোগ কিংবা কোম্পানি আপন তাহা বেশি লে বেশি শিক্ষিত যুয়া কাম করিয়া গিলাকে রাখে চাহতিন কাহে কি এখরে মনে কোন করেক লালসা রহিনলা রোজ দিন নাওয়া নাওয়া তকনিক পর আবিষ্কার এহ শিক্ষিত যুয়া